আজ শনিবার 11/18/1948 শকাব্দ, 3রা অক্টোবর 2026 খ্রিস্টাব্দ এবং 15/18/1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় সকাল 5:31 হয়ে 8 সেকেন্ডে ও সূর্যাস্ত বিকেল 5:20 হয়ে 7 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 25 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোনো সতর্কবার্তা নেই।

উত্তর চব্বিশ পরগনা থেকে লিখে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ। 9:30 গানে গানে, 10:00 গানের ভেলা বিষয় রবীন্দ্রসঙ্গীত, উপস্থাপনায় সঞ্চয়িতা দে, 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ, উপস্থাপনায় সৈকত গুপ্ত ও চয়নিকা ধারা, 12:00 বাংলার মুখ, হুগলি জেলার মৌবেরিয়া মৌবেশিয়া গ্রাম থেকে অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়, 12:33 দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান এবং রজনীকান্তের গান, 1:00 রম্যগীতি, 1:45 মহিলা মহল, শুনবেন ক্রীড়ার ভুবন, উপস্থাপনায় লাকি বণিক, 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 সাঁওতালি অনুষ্ঠানে লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনতে পাবেন জীবিকা নির্বাহে শুকর ও ছাগল পালনের বিষয়ে সাক্ষাৎকার থাকবেন বাবুলাল টুডু। গীতাঞ্জলি প্রজাতন্ত্রের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু, 5:30 গ্রামীণ অনুষ্ঠান, নদিয়া জেলার আড়ংঘাটা গ্রামের ছোটদের আসর, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়, 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি গোবিন্দ মুর্মু এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী পর্বে অস্পৃশ্যতার বিরুদ্ধে যুব মানসিকতা বলবেন কুনামি মান্ডি, এরপর লোকগীতি গৌরী মাঝি ও সহশিল্পীবৃন্দ এবং পরে বুলবুলি হাঁসদা ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে, 6:38 কিষাণ বাণী, কৃষি পর্যটন ও গ্রামীণ অর্থনীতির নতুন দিক আলোচনায় ডক্টর সুরেন্দ্রনাথ দাস, ডক্টর রণপ্রতাপ চট্টোপাধ্যায়, উপস্থাপনায় সুব্রত চক্রবর্তী, 7:10 কৃষক ও তার পরিবার, শিশুদের সাধারণ রোগ প্রতিরোধ ও প্রতিকার সাক্ষাৎকারে ডক্টর আনন্দ চন্দ, নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, 8:00 অনুরোধের আসর, 8:30 শুনবেন খেলার খবর, উপস্থাপনায় নবনীতা রাহা, 9:00 কীর্তন শিল্পী লক্ষ্মীকান্ত হাইত, 9:15 দোতারা বাজিয়ে শোনাবেন নবনীল সরকার, 9:30 মুখোমুখি সুবীর সেনের সাক্ষাৎকার, নিয়েছেন দেবাশিস বসু, 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভা, বেহালা বাজিয়ে শোনাবেন রফিক খান, 11:00 গজল সুস্মিতা গোস্বামী, 11:10 বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গান। আসি সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথায়, একটু পরেই 6:15 শুনবেন সেতার, বাজিয়ে শোনাবেন পণ্ডিত সরজিৎ সেন, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মঞ্জু মিত্র, 6:35 ধারাবাহিক রামচরিত মানস এর 252তম পর্ব শুনতে পাবেন, 6:45 অতুল প্রসাদের গান শিল্পী শৈবাল মজুমদার, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত শিল্পী মৌলি চৌধুরী, 8:30 শুনবেন ভজন শিল্পী সুস্মিতা গোস্বামী, 8:50 লোকগীতি শিল্পী আশিস গিরি, 9:10 রসধারা, উপস্থাপনায় পপি নাগ, 10:15 আঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, দুপুর 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সৌমেন নন্দী, সঞ্চয়িতা প্রচারতরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মঞ্জু মিত্র, 5:20 উর্বশী, 6:10 এবং 6:30 অনুষ্ঠান পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণীর ধারাবাহিক অনুষ্ঠান, অনুষ্ঠানে থাকছে দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সাক্ষাৎকার, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনের জন্য নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কার্যকর আলোচনা, 7:45 দর্পণ, 8:00 ছায়াছবির গান, 8:15 উর্দু অনুষ্ঠান কাহে কাশা, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান এবং রাত 11:10 অনুষ্ঠান হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানের। গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠান শুনলেন, এখন শুনবেন সুবোধ্য সঙ্গীত অনুষ্ঠান। আজ সুবোধ্য সঙ্গীতে সেতার বাজিয়ে শোনাবেন পণ্ডিত সরজিৎ সেন, প্রথমে রাগ যোগিয়া পরে মঙ্গল ভৈরব।

সুবোধ্য সঙ্গীত অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাচ্ছেন পণ্ডিত সরজিৎ সেন। এবারে রাগ মঙ্গল ভৈরব।

সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনালেন পণ্ডিত সরজিৎ সেন। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মঞ্জু মিত্রম।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী মঞ্জু মিত্রের কণ্ঠে। শুরু হচ্ছে ধারাবাহিক রামচরিতমানস। আজ শুনবেন এই ধারাবাহিকের 252তম পর্ব।

রামচরিতমানস শেষ হল। আগামীকাল আপনারা শুনবেন এই ধারাবাহিকের 253 পর্ব। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী শৈবাল মজুমদার।

ঘড়ি কাঁটা বলছে সময় এখন সকাল 7:10 পেরিয়ে গেছে, আর আজ সুপ্রভাতের আড্ডায় তোমার সঙ্গে আছি তোমার যুববাণীর বন্ধু আমি মৌলি। আচ্ছা দেখো, আমাদের সকালটা কেমনভাবে শুরু হচ্ছে তার উপরেই কিন্তু নির্ভর করে আমাদের সারা দিনটা কেমন যাবে, আমাদের এনার্জি কেমন থাকবে, আর আমাদের যে কাজের গতি সেটাই বা কেমন থাকবে। দেবে ঘুম থেকে উঠেই অনেক সময় মনে হয় যে শরীরটা যেন এখনও বিছানার মধ্যেই পড়ে থাকলেই ভালো, আর বারবার অ্যালার্ম বন্ধ করে ওই যে আরও 5 মিনিট ঘুমিয়ে থাকার যে ব্যাপারটা, কিংবা ধরো চোখ খোলার সঙ্গে সঙ্গে আমরা যে ফোন হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঢুকে পড়ছি, এতে কিন্তু আমাদের শুরুটা অনেক সময় এলোমেলো হয়ে যায়। কিন্তু যদি আমরা আমাদের সকালটাকে একটু গুছিয়ে নিতে পারি, তাহলে আর আমাদের শরীর মন এই দুটোই কিন্তু আস্তে আস্তে সক্রিয় হয়ে উঠবে, আর তার জন্য কিন্তু খুব একটা কোনো কঠিন নিয়মের প্রয়োজন একেবারেই নেই। মানে আমরা যদি কয়েকটা ছোট ছোট মানে সহজ অভ্যেস করতে পারি, তাহলে কিন্তু আমাদের

প্রত্যেকটা দিন আমরা শুরু করতে পারি একটা মর্নিং বুস্টার দিয়ে। আর আজকের সুপ্রভাতে অ্যাডটায় আমাদের পোস্টারটাতে তোমাকে বলেই ছিলাম যে তোমার জন্য থাকবে একটা সারপ্রাইজ। আর সকালবেলা ঘুম থেকে উঠে একটা সুন্দর মর্নিং বুস্টার কি হতে পারে বলো তো? একটা সুন্দর গান। তবে হ্যাঁ, এই গানটা আমরা যেটা শুনবো সেই গানটা হচ্ছে আমাদের যুববাণীর শিল্পী বন্ধু অনুদীপা মাইতির কণ্ঠে। তাই গানের পরে ফিরে আসছি আজকের আমাদের সুপ্রভাতে অ্যাডটায়। তোমার সঙ্গে আছি আমি বঙ্গলি, আর এখন তোমার জন্য থাকছে অনুদীপা মাইতির কণ্ঠে এই গানটা।

অনুদীপার কণ্ঠে একটা সুন্দর ভজনের পরে আবারও চলে এসেছি, আর তার আগে আমরা কথা বলছিলাম মর্নিং বুস্টার নিয়ে। তাহলে মর্নিং যে বুস্টার, এটা কি বলতো? এটা হচ্ছে এমন একটা বিষয় যেটার দ্বারা আমরা সকালটাকে আরও এনার্জেটিকভাবে শুরু করতে পারি। তাহলে ধরো আমরা প্রথমে সবচেয়ে যেটা আগে সবার আগে যেই বিষয়টাকে নিয়ে ভাববো সেটা হচ্ছে আমাদের ঘুম থেকে ওঠার যে সময়। মানে প্রত্যেকটা দিন আমাদের অনেকেরই অভ্যেস থাকে এক এক দিন এক এক সময় ওঠার। আমি যেমন এক একদিন হয়তো আমি সকাল 4-5টায় উঠে পড়ি, আবার অনেক সময় সকাল 11-10টায় উঠি। আর এর ফলে কি হয়, সারাদিন আমি একদমই আমার শরীরে কোনো এনার্জি থাকে না, আমার প্রচণ্ড সারাক্ষণই টায়ার্ড লাগে। কিন্তু এরও একটা উপায় আছে। ধরো তুমি প্রত্যেকটা দিন সকালে 8টায় ওঠো, আর এখন তুমি চাইছো যে সকাল 6টায় ওঠার অভ্যেস করতে। তুমি কিন্তু পরের দিনে যদি সঙ্গে সঙ্গে 6টায় ওঠো, তাহলে দেখবে তুমি না ঠিক করে উঠতে পারছো, না তুমি ঘুমাতে পারছো ঠিক করে, আর তোমার শরীরটা সারাদিনই ক্লান্ত হয়ে থাকছে। তাহলে তুমি কি করতে পারো, প্রত্যেকটা দিন অল্প অল্প করে তোমার ঘুমের সময়টাকে এগিয়ে আনতে পারো। প্রথম দিন ধরো 15 মিনিট আগে উঠলে, তারপরের দিন তুমি 30 মিনিট আগে উঠলে। এই করে যদি তুমি তোমার অভ্যেসটাকে করতে পারো, তাহলে তোমার শরীরও ভালো থাকবে, আবার দেখবে তোমার খারাপও লাগবে না। আবার ধরো আরেকটা বিষয় যেটা আমার তো প্রায়ই হয়, যেটা হচ্ছে মানে যুদ্ধ চলে রীতিমতো, যেটা হচ্ছে আমার অ্যালার্মে স্নুজ বাটন দিয়ে। মানে অ্যালার্ম বাজার পর এই যে আর মাত্র 5 মিনিট বলে আবার যে ঘুমিয়ে পড়ি, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু এই যে 5 মিনিট, এটা যে 10 মিনিট বা 15 মিনিট হয়ে যাবে না, এর তো কোনো গ্যারেন্টি নেই, আর এটাই খুব স্বাভাবিক ব্যাপার। আর তারপরে সব শেষেকে প্রচণ্ড তাড়াহুড়ো করে আমার দিনটাকে শুরু করা। তাই অ্যালার্ম বাজলে যতটা সম্ভব তাড়াতাড়ি উঠে পড়ার চেষ্টা করতে হবে। প্রয়োজনে আমাদের যে মোবাইল ফোনটা, সেটাকে আমরা বিছানা থেকে একটু দূরে রাখতে পারি। তাহলে অ্যালার্ম বন্ধ করতে যদি চাই, তাহলেও আমাদের বিছানা থেকে নেমে গিয়ে সেই অ্যালার্মটা, মানে ফোনের অ্যালার্মটাকে বন্ধ করতে হবে। তাহলে কিছুটা আমরা জেগে উঠবো ভালো করে। আরও একটা যেটা আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে ঘুম থেকে উঠে এক গ্লাস জল খেতে পারি। মানে সারা রাত ঘুমের মধ্যে আমাদের শরীরে তো কোনো রকম কোনো জল পৌঁছায় না, তাই সকালে যেরকম একটা গাছের মধ্যে জল দিলে একটা গাছ হাইড্রেট হয়ে যায়, একটা গাছ যেরকম সতেজ হয়ে ওঠে, সেরকমই আমরা যদি সকালে আমাদের শরীরকে একটু জল দিই, আমাদেরও কিন্তু অনেকটা ভালো লাগবে। এবং সকালে তার জন্য কোনো রকম কোনো ডিটক্স জল বা তোমাকে যে গরম জলের মধ্যে লেবু মিশিয়ে খেতে হবে বা মধু মিশিয়ে জল খেতে হবে বা কোনো রকম ওই ম্যাজিক ডিটক্স জল বা ওজন কমানোর জন্য কোনো রকম জল, সেটা খেতে হবে এর কোনো মানে নেই। শুধুমাত্র একটু সাধারণ জল খেলেই কিন্তু হবে। আরও একটা যেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে সকালে যে সূর্যের যে আলো, এই সূর্যের আলোয় যদি আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি। হ্যাঁ জানি অনেক সময় ব্যস্ত জীবনের ফলে, আর আমরা যেরকম শহরে যারা থাকি তাদের পক্ষে সবসময় সূর্যের আলোর তলে দাঁড়িয়ে থাকাটা সম্ভব হয় না, কিন্তু যদি আমরা যেতে পারি, তাহলে কিন্তু যদি ঘুম থেকে উঠে 10-15 মিনিট বা 30 মিনিট যদি আমরা হয়তো মর্নিং ওয়াকেই গেলাম সকালবেলা, বা হয়তো আমরা একটুখানি সূর্যের তলায় দাঁড়িয়ে একটুখানি দাঁড়িয়েই থাকলাম, বা ওখানে সূর্যের আলোর সামনেই যদি একটু বসে থাকি, তাহলে দেখবে আমাদের কিন্তু সকালবেলা যে শুরু

সেটা কিন্তু অনেকটা সুন্দরভাবে হবে, আর আমরা অনেকটা এনার্জি পাবো, আমরা অনেকটা সতেজ মনে করবো নিজেদেরকে। আর এরকমই কিন্তু আরও নানান রকম উপায় আছে যেটা দিয়ে আমরা আমাদের সকালটাকে সুন্দরভাবে শুরু করতে পারি, আমরা অনেকটা এনার্জি নিয়ে আমাদের সকালটাকে চলতে পারি। আর এইভাবেই আমাদের আড্ডা চলতে থাকবে। কিন্তু অনুদীপার কণ্ঠে এত সুন্দর আমরা একটা ভজন শুনেছি, তাহলে তো পরপর দুটো ভজন তো শুনতেই হবে। আর তার মাঝে আমরা শুনে নেব আজকের যে দিন, মানে আজকে তো 13 আগস্ট, মানে 13 অক্টোবর, তো আজকের দিনে কী কী হয়েছে সেটাও আমরা জানবো। তবে তার আগে তোমার জন্য থাকছে অনুদীপার কণ্ঠে আরও একটি ভজন।

0: আজকে দিনে 1982 সালে আজকের দিনে হিমসাগর এক্সপ্রেসে যাত্রা শুরু হয় 3রা আগস্টে। 1978 সালে ভারতের প্রথম টেস্ট টিউব শিশু জন্ম হয় কলকাতায় 3রা আগস্টে, দুর্গা ওরফে কানুপ্রিয়া আগরওয়ালে, এবং তাকে ভারতের প্রথম আইভিএ বা টেস্ট টিউব শিশু হিসেবে পরিচিত করা হয়। 1984 সালে আজকের দিনে V2 রকেট সফলভাবে পরীক্ষা করা হয় পেনেমুন্ডে থেকে জার্মানির, আজকে দিনে রকেটটি উৎক্ষেপণ করা হয়। 1952 সালে অস্ট্রেলিয়ার মন্টেবেলো আইল্যান্ডে অপারেশন হারিকেনের মাধ্যমে ব্রিটেন প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে। 1955 সালে আজকের দিনে প্রথম গিনেস বুক অব রেকর্ডসের যে প্রথম সংস্করণ সেটি প্রকাশিত হয়। 1992 সালে মাইকেল রাসেলকে হারিয়ে গীত শেঠি আজকের দিনে ওয়ার্ল্ড প্রফেশনাল বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ জিতে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব পেশাদার বিলিয়ার্ড চ্যাম্পিয়ন হন। 1877 সালে আজকের দিনে শিক্ষাবিদ ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল হিসেবে পরিচিত হরেন্দ্র কুমার মুখার্জি জন্ম হয়। 1890 সালে ওড়িশার সমাজ সংস্কারক, লেখক ও সমাজকর্মী লক্ষ্মীনারায়ণ সাউয়ের জন্ম হয়। 1900 সালে আজকের দিনে জন্ম হয় থমাস উলফের। তিনি বিখ্যাত তার লেখা লুক হোমওয়ার্ড এঞ্জেলের জন্য বিশেষভাবে তিনি পরিচিত। 1906 সালে আজকের দিনে সংস্কৃত ভাষাবিদ ও দ্য স্টুডেন্টস নিউ সংস্কৃত ডিকশনারি সংকলক গোবিন্দ বিনায়ক জন্মগ্রহণ করেন আজকের দিনে। এবং আজকের দিনে 1923 সালে ভারতের প্রথম মহিলা চিকিৎসকদের অন্যতম ভারতীয় চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায় জন্ম হয়, মৃত্যু হয় আজকের দিনে। এবং আজকের দিনে আরও 1991 সালে গণপত রাও তাপসের মৃত্যু হয়।
1: আজ এই দিনে
0: এই ছিল আজকের দিনে কি কি ঘটেছে সেই নিয়ে একটি বিশেষ বৃত্তান্ত। আর গানের পরে আবার ফিরে আসছি, তোমার জন্য থাকছে এখন ভজন অনুদীপা মাইতির কণ্ঠে।

আচ্ছা, আমরা আজকে যে আড্ডা দিচ্ছি মর্নিং বুস্টার নিয়ে, মানে কীভাবে আমরা সকালটাকে একদম অনেকটা এনার্জির সাথে শুরু করতে পারি, আর সেই ক্ষেত্রেই আমরা কথা বলছিলাম যে আমাদের ঘুম থেকে উঠে আমরা এক গ্লাস জল খেতে পারি, আমরা আমাদের মোবাইল ফোনটাকে একটু দূরে রাখতে পারি, আমাদের অ্যালার্ম ফোনের যে স্নুজ বাটনটা সেটা যাতে আমাদের টিপতে না হয় সেই ব্যবস্থাগুলো নিতে পারি। কিন্তু একটা জিনিস কিন্তু বলতে ভুলেই গেছি, যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় আর যেটা ছাড়া আমাদের কোনো সকালে কিন্তু ঠিকঠাকভাবে শুরুই হবে না, সেটা হচ্ছে আমাদের সকালের খাবার। মানে ব্যস্ততার কারণে আমরা অনেকেই তো ব্রেকফাস্ট বাদ দিয়ে দিই, আর দিনের শুরুতে আমাদের শরীর আর মস্তিষ্কের জন্য যে প্রয়োজনীয় পুষ্টি সেটা হয়তো সবাই আমরা মানে সেটা আমাদের শরীরে পৌঁছায় না, আর তার ফলেই আমরা সারাদিন ধরে একটা প্রচণ্ডভাবে আমাদের শরীরের মধ্যে আমাদের মনে হয় যেন আমরা কোনো কাজ করার জন্য ইচ্ছে হচ্ছে না, এই যে ভালোই লাগছে না। এটার কিন্তু আরও একটা কারণ হচ্ছে এটাই যে আমাদের শরীর বা আমাদের মস্তিষ্ক কিন্তু পুষ্টি পাচ্ছে না। তাই আমাদের ব্রেকফাস্টটাকে এমনভাবে বেছে নিতে হবে যেখানে আমাদের প্রোটিন, ফাইবার, কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং হেলদি ফ্যাট এগুলোর একটা সুন্দর ভারসাম্য থাকবে। যেমন ধরো সকালবেলা তুমি ডিমের সাথে একটা হোল গ্রেন টোস্ট খেলে, কিংবা ধরো দইয়ের সঙ্গে বিভিন্ন রকমের বাদাম বা ফল মিশিয়ে নিলে, বা ওটসের সঙ্গে তুমি ফল বা দই খেলে, কিংবা টোস্ট খেলে তার সঙ্গে ধরো কোনো যেটাকে পিনাট বাটার বা নাট বাটার বলে, বা কলা খেলে, বা আরও অনেক রকমই খাবার হয়। তবে হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠেই যদি আমরা লুচি পরোটা খাই সেটা হ্যাঁ খেতে আমাদের মনের জন্য খুবই ভালো, তবে শরীরের জন্য হয়তো অতটা ভালো নয়। মানে আমি বলছি না, ডাক্তাররাই এটা বলে, কারণ সকালের যে খাবারটা এটার উদ্দেশ্য কিন্তু পেট ভরানো নয়, মানে খাবারটা কতটা পুষ্টিকর সেটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই খুব বেশি চিনি দেওয়া যে সিরিয়ালগুলো পাওয়া যায়, বা ধরো কেক, বা ওই অনেকটা চিনি দেওয়া বিভিন্ন রকমের যে আমাদের হেলথ ড্রিঙ্কস হয় বা জুস থাকে, এগুলো যদি আমরা না খাই আর এগুলোর উপরে সম্পূর্ণভাবে নির্ভরটা না করাই ভালো। কারণ এগুলো খাওয়ার পর প্রথমে বেশ আমরা মনে করি যে আমরা এই তো আমরা অনেক জোর পেয়ে গেছি, অনেক শক্তি পাচ্ছি, এই তো বেশ ভালো লাগছে, কিন্তু দেখবে তারপরেই ক্লান্তি দূর হয়। এটাকে ইংলিশে বলা হয় এনার্জি স্লাম, মানে আমরা অনেকটা এনার্জি দিয়ে শুরু করলেও খুব তাড়াতাড়ি কিন্তু সেই এনার্জিটা কমে যায়। কিন্তু তার বদলে আমরা যদি প্রোটিন এবং ফাইবারযুক্ত যে খাবার খাই তাহলে কিন্তু দেখবে আমাদের পেটও অনেকক্ষণ ধরে ভরা থাকবে, আবার আমাদের সকালের যে এনার্জি সেটাও কিন্তু আমরা স্থির রাখতে পারবো। আর অনেকেই তো এমন আছে যারা সকাল থেকে ঘুম থেকে উঠে পড়ি আর সকাল সকাল স্নান সেরে ফেলি, আর সকালের রুটিনে আমরা যদি ঘুম থেকে উঠেই স্নান করাটাকে একটা নিয়মিত অভ্যেস করতে পারি তাহলে দেখবে আমাদের শরীর কিন্তু খুব ভালো লাগে। অনেকে আছে আবার স্নানের শেষে 30-60 সেকেন্ডের জন্য ঠান্ডা জল ব্যবহার করে, আবার অনেকে আছে তাতে আমাদের এটা একটা উপকারিতাও আছে আর পরেরটা বলছি। মানে ধরো তুমি যদি 30-60 সেকেন্ড ঠান্ডা জল ব্যবহার করো

বা একদম স্নানের শেষে তুমি একটু ঠান্ডা জলে স্নান করো, তাহলে দেখবে আমাদের শরীরটা অনেকটা সতেজ লাগে, আমরা শরীর অনেকটা অ্যালার্ট হয়, আমাদের যে রক্ত চলাচল সেটাও কিন্তু অনেকটা বাড়ে। তবে হ্যাঁ, ঠান্ডা জল তো অনেকের জন্যই আরামদায়ক নয়, যেমন আমার একটুখানি গরম জলই স্নান করতে ভালো লাগে। তবে এটা করতে হবে এমন কোনো নিয়ম নেই, মানে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করতে পারো। আর এই যে আমি এখন স্টুডিওতে বসে তোমার সঙ্গে আড্ডা দিচ্ছি আর তোমাকে এত সুন্দর সুন্দর কথা বলছি, এত ভালো গান শোনাচ্ছি, আর এই যে সকাল সকাল যে এই সুন্দর গানগুলো শুনে আমাদের মন ভালো হচ্ছে, তো কি তাই তো? তাহলে এই যে মন ভালো করার ব্যাপারটা, এটা কিন্তু আমরা গান থেকেও করতে পারি। মানে ধরো ঘুম থেকে উঠেই তোমার পছন্দের যে গানটা, সেই গানটা যদি চালিয়ে দাও তাহলে কিন্তু তোমার ঘুমটাও ভেঙে যাবে, আর তোমার পছন্দের গানের সঙ্গে তুমিও হয়তো একটু নেচে উঠতে পারো, আবার গেয়ে উঠতে পারো। তাতে দেখবে তুমি নিজেকে অনেকটা বেশিভাবে সক্রিয় করে তুলছো, মানে অনেকটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছ তুমি তোমার ব্রেকফাস্ট করার সময়, তোমার ধরো পোশাক পরার সময়, বা দিনের জন্য যখন তুমি বিভিন্ন রকমের কাজ শুরু করার আগে যেগুলো করছো সেগুলোর সঙ্গে যদি তুমি একটুখানি হালকা করে গান চালিয়ে রাখো, তাতে কিন্তু তোমাদের যে দিনে যে সারাদিনের যে রুটিন সেটার যে একঘেয়েমিটা সেটাও কমে যাবে, আর তোমার সকালটাও হয়ে উঠবে আরও প্রাণবন্ত। মানে একইভাবে আমাদের সকালটা এমন একটা কাজ রাখতে পারি যেই কাজটা ধরো করতে খুব ভালো লাগে। মানে প্রত্যেকটা দিনই তো আমাদের বিভিন্ন রকমের কাজ থাকে, তো আমরা যদি ঘুম থেকে উঠে আর এমন একটা রুটিন বানিয়ে নিই যেখানে আমার পছন্দের কাজটা দিয়ে আমি দিনটাকে শুরু করলাম, যেমন আজকে আমি ঘুম থেকে উঠেই তোমার সাথে আড্ডা দিতে চলে এসেছি, তাই আজকে আমার সকালে মনটা বেশ ভালো আছে, আর সারা দিনটাও মোটামুটি আমার ভালোই যাবে, যেহেতু আজকে আমি আজকে তোমার সাথে আড্ডা দিই বাড়ি ফেরার পথে, এটাই ভাববো যে না আজকে তো আমি তোমার সাথে কথা বলার একটা সুযোগ পেলাম। তো সেরকমই তুমি তোমার জীবনে তোমার যে কাজগুলো থাকে সেখান থেকে তোমার ভালো লাগার কাজটা যদি দিয়ে তুমি তোমার দিনটাকে শুরু করো, তাহলে দেখবে তোমার দিনটা কিন্তু তুমি নিজে খুব উপভোগ করতে পারছো। সেটা হতে পারে যে বই পড়া বা জার্নাল লেখা বা গাছকে যত্ন নেওয়া বা বারান্দায় বসে থাকা, কিংবা সকাল সকাল ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জল কিংবা কফি বা চা, কফিটা না খাওয়াই ভালো, বা গান শুনতে শুনতে কিছুক্ষণ দাঁড়ানো বা হেঁটে বা চলা। তো এইসব অভ্যেসগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের দিনটাকে আমরা একদম অনেকটা বুস্ট আপ করতে পারি, আর আমাদের আড্ডা চলতেই থাকবে। তবে তোমার জন্য অনুদীপা মাইকেল কণ্ঠে থাকছে আরও একটা ভজন।

ফিরে এসেছি ভজনের পরে অনুদীপা মাইটি কণ্ঠে। আর আজ তোমার সাথে হিউরোবাদে আড্ডায় আছি আমি মৌলি। আর আজ আমাদের কথা হচ্ছে, আমাদের আড্ডা চলছে মর্নিং বুস্টার নিয়ে। তো আমরা বিভিন্ন রকম উপায়ে নিয়ে আমরা আড্ডা দিচ্ছি, যাতে আমরা আমাদের সকালটাকে অনেকটা এনার্জি এবং অনেকটা সতেজভাবে আমাদের সকালগুলোকে শুরু করতে পারি। এবার আমাদের বাঙালির কাছে চা, মানে এক কাপ চা খুবই একটা প্রিয় জিনিস। কিন্তু ঘুম থেকে উঠে এই সকাল সকাল সেই প্রিয় এক কাপ চাটা যদি আমরা খাই, দুধ চা হলে জানি যে কোনো কথাই হয় না। কিন্তু এই যে দুধ চাটা আমরা সকাল সকাল খেয়ে নিচ্ছি, এটা আমাদের শরীরের জন্য একেবারেই ভালো না। আবার ধরো চা বা কফি সকালে ঘুম থেকে উঠেই খাওয়ার অনেকেরই অভ্যেস আছে, যখন মানে আমরা ধরো সারাদিনের ক্লান্তি দূর করতে বা নিজেকে ঘুম থেকে জাগাবার জন্য অনেকেই আছে যারা ব্ল্যাক কফি খাই, এবং খেতে ভালো না লাগলেও আমরা সেটা খাই যাতে আমরা ঘুম থেকে উঠতে পারি এবং ঠিকঠাকভাবে জেগে কাজগুলো করতে পারি। এই যে অভ্যেসটা জানি খুব সহজ উপায় এবং আমাদেরকে সাহায্য করে, কিন্তু এইটা আমাদের শরীরের জন্য একেবারেই ভালো না। তবে আমরা যদি ঘুম থেকে চোখ খোলার সঙ্গে সঙ্গে এই কফির কাপটা হাতে তুলে নেওয়ার বদলে একটু সময় দিতে পারি বা অন্য কিছু করতে পারি, তাতে বিশেষজ্ঞদের মতে আমরা যদি ঘুম থেকে ওঠার প্রায় 60 থেকে 90 মিনিট অপেক্ষা করার পর যদি আমরা কফি বা চাটা খাই, এবং সেই সময়টাতে আমরা যদি জল বা ধরো গ্রিন টি বা কোনো রকম কোনো ক্যাফিন ছাড়া যদি কোনো রকম কোনো পানীয় মানে পান করি, তাহলে কিন্তু সেটা আমাদের শরীরের জন্য ভালো। কারণ আমাদের শরীরে ক্যাফেনের কীভাবে প্রক্রিয়া করে সেটাও মাথায় রাখা জরুরি। তাই চা দিয়েই তো শেষ হয় না, তাই চায়ের সঙ্গে তো আবার টাটাও আমরা খাই। আর সেই টাটা কীভাবে খাবো এবং সেটাও ঠিক করে দেয় যে আমাদের মর্নিং বুস্টার রুটিনের মধ্যে আমরা সেটাকে আনতে পারি কি না। অবশ্যই আনতে পারি, তবে হ্যাঁ, যেটা আগে বলছিলাম যে আমাদের সেটা একটা ভরপুর খাবার হতে হবে এবং বিভিন্ন রকমের প্রোটিন ফাইবার কমপ্লেক্স।

কার্বোহাইড্রেট সব কিছুই কিন্তু এর মধ্যে রাখাটা খুব জরুরি। আর আরও একটা ভাবে কিন্তু আমাদের দিনের শুরুটা আমরা করতে পারি, যেটা হচ্ছে ব্যায়াম করে বা বিভিন্ন রকম শরীরের ওয়ার্কআউট করে। হ্যাঁ, মানে ঘুম থেকে উঠেই যে অনেক কসরত করতে হবে এর কোনো মান নেই, তবে আমরা খুব সকাল সকাল একটুখানি কিছু সময় হয়তো কোনো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলাম বা যোগা করলাম, বিভিন্ন রকম আমাদের যে শ্বাস নেওয়ার জন্য বিভিন্ন রকম যে এক্সারসাইজ হয় যেগুলোকে আমরা ব্রিদিং এক্সারসাইজ বলি, সেগুলো আমরা করতে পারি, যেমন প্রাণায়াম, অনুলম বিলম, এগুলোও আমরা করতে পারি। এবং এই যদি যে শ্বাস নেওয়ার যে বিভিন্ন এক্সারসাইজগুলো হয় এগুলো যদি আমরা ঘুম থেকে উঠে করতে পারি, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো, কারণ তাহলে আমরা আমাদের শরীরকে অনেকটা অক্সিজেন একবারে পৌঁছে দিতে পারি, আর দেখবে তাতে আমাদের শরীরটাও ভালো থাকে। আর আমাদের আড্ডা এইভাবেই চলতে থাকবে, কিন্তু তোমার সঙ্গে এখন আছি, তোমার কাছাকাছি, আমি মৌলি, তাই লগ্নজিতা কণ্ঠে, লগ্নজিতা চক্রবর্তী কণ্ঠে এই গানটাও থাকছে তোমার জন্য।

হচ্ছে মর্নিং বুস্টার নিয়ে। এই তো আমরা নানান রকমের বিষয় নিয়ে আমি কথা বলছিলাম, তবে আরও একটা জিনিস আমরা কিন্তু করতে পারি, মানে আমাদের যে সারা দিনটা কেমন যাবে সেটা কিন্তু আমরা একটা প্ল্যানিং দিয়ে করতে পারি। সেটা কেমন? সেটা হচ্ছে ধরো জার্নালিং করলাম, মানে সকালে উঠে সারাদিন কী কী করতে হবে সেটা যদি সারাক্ষণ আমার মাথার মধ্যে ঘুরতে থাকে, তাহলে আপনার মাথার মধ্যে একটা চাপ থাকবে যে না এটার পর এটা করতে হবে, ওটার পর এটা করতে হবে। আবার এটাও মনে হতে থাকে যে যদি কোনো একটা কাজ ভুলে যাই তাহলে কী হবে। তো এত কোনো রকম কোনো ঝামেলা নেওয়ারই আমাদের দরকার নেই। আমরা যেটা করতে পারি, আমরা দিনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটে কাজ সেই কাজটাকে আলাদা করে একটা চিহ্নিত করতে পারি, মানে ধরো কোন কাজটা সবচেয়ে কঠিন সেটাও আগে ঠিক করে রাখতে পারি। তাহলে সারাদিনে আগে কোন কাজটা করব এইটা ভেবে কোনো রকম কোনো সময় আর নষ্টই হবে না। মানে ব্যস্ত দিনে যদি হয় তাহলে প্রয়োজনে আমরা 15 মিনিট আগে উঠে এই প্ল্যানিংয়ের জন্য একটু সময় রাখতে পারি, তাতে কিন্তু আমাদের নিজেদেরই সুবিধে। আমরা ধরো নিজেদের হাতে লিখতে পারি, আর এখন তো আমাদের মোবাইল ফোন আছে, তো মোবাইল ফোনেও কিন্তু আমরা বিভিন্ন রকমের অ্যাপের মাধ্যমে এই জার্নালিংগুলো করতে পারি, মানে যেটাকে আমরা টু ডু লিস্টের মধ্যে লিখতে পারি। আর ধরো আমরা এটা সারাদিন যে কাজগুলো করে ফেলছি যে আজকে আমি এই কাজগুলো করব, আজকে আমি 20 মিনিট হাঁটবো, বা আজকে আমি নিজের জন্য এই সময়টা রাখবো, আর এমন ছোট্ট ছোট যদি গোলস দিয়ে আমরা দিনের শুরুটাকে একটা পজিটিভ ডিরেকশনে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের মনে হবে যে আমরা কিছু একটা করছি, আর আমরা আমাদের মাথাটাকে সক্রিয় করার চেষ্টা আরও ভালোভাবে করতে পারবো। আবার আরও একটা কাজ করতে পারি, এই যে ধরো অনেকে আমাদেরকে গুড মর্নিং লিখে মেসেজ করে পাঠায়, কেউ যদি তোমাকে গুড মর্নিং লিখে পাঠায় তোমার ভালো লাগে তো? হ্যাঁ, অনেক সময় হয়তো মনে হয় যে না আবার গুড মর্নিং পাঠিয়েছে, কিন্তু একটা জিনিস ভেবে দেখো, একজন মানুষ সে কিন্তু তার জীবনের ব্যস্ততম সময় থেকে, মানে ঘুম থেকে উঠে এসে বিভিন্ন কাজের সময়ের মাঝখানে একটু সময় বের করে তোমাকে যে শুভ সকাল সুপ্রভাত এটা বলছে, সেটাও কিন্তু আমাদের দিনের শুরুটাকে একটা বুস্ট দিতে পারে। আবার ধরো আমরা সাধারণত যেই কাজটা আমরা যেই হাতে জোর বেশি সেই হাত দিয়ে করি, তার বদলে যদি আমরা সেটাকে আমাদের নন ডরমেন্ট হাত দিয়ে বলি, মানে যেই হাতে ধরো আমরা কাজ করি না সেই হাতটা দিয়ে যদি আমরা কাজ বেশি ব্যবহার করি, তাহলেও কিন্তু এটা আমাদের ছোট একটা চ্যালেঞ্জও হয়, আবার আমাদের যে মস্তিষ্ক এটাকে এমন একটা সিগন্যাল হিসেবে নেয় যাতে আমরা আমাদের কাজগুলোকে আরও অ্যালার্টভাবে করতে পারি, আর এতেও কিন্তু আমাদের ঘুম কেটে যায় আর আমাদের শরীরও আমরা অনেকটা এনার্জি পাই। তাই এখানে আরও একটা গুরুত্বপূর্ণ কথা, যে সকালে ঘুম থেকে উঠেই যে চোখ খোলার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া মেসেজ বা নিউজ ফিড এগুলো যে দেখতে শুরু করছি, তাতে আমরা আমাদের দিনের প্রথম কয়েক মিনিটে অন্য মানুষের জীবনে খবর দিয়ে ভরে যায়, আর আমাদের প্রত্যেকেরই কিন্তু মানে কম বেশি এই কাজটা আমরা করে থাকি। তাই তার বদলে প্রথমে যদি কিছুটা সময় আমরা নিজের জন্য বের করে রাখি, এই যে ধর সকালবেলা জল খাওয়া, আলোর সামনে দাঁড়ানো, একটু হাঁটা, একটু যোগা করা বা এক্সারসাইজ করা, সকালের ব্রেকফাস্টটা তৈরি করা, এবং জার্নালিং করে সারা দিন কী করবো সেটা যদি আমরা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, মানে যেমন ধরো একটা যে কোনো রান্না ভালো করে করার জন্য আগে একটুখানি ম্যারিনেট করে রাখতে হয় খাবারগুলোকে, এবং খাবারগুলোকে কেটে রাখতে হয়, শাক সবজি যাই থাকুক সেগুলোকে তৈরি করতে হয়, তো একটা যে প্রস্তুতি থাকে সেরকমই যদি আমরা সারা দিনের শুরুটা এরকম একটা প্রস্তুতি দিয়ে করতে পারি, তাহলে কিন্তু আমাদের দিনটা ভালো যাবে, মানে ভালো যেতে বাধ্য। আর সবশেষে এটাই বলবো যে আমার দিনটা কেমন যাবে সেটা কিন্তু আমিই ডিসাইড করতে পারি, আমিই ভাবতে পারি। তাই আমি যদি চাই আমি এটাই ভাববো যে আজকের দিনটা শুরু হচ্ছে এবং আজকের দিনটা আমি সারা দিনটা খুব ভালোভাবে কাটাবো, সকলের সাথে হেসে কথা বলে কাটাবো এবং অনেকটা আনন্দের সঙ্গে কাটাবো, আর তাহলেই দেখবে তোমার দিনের শুরুটা কিন্তু খুব ভালোভাবে হবে। আর ঘড়ি কাটা বলছে যে এইবার তো আমাকে যেতে হবে, তাই যেতে যেতে তোমার জন্য থাকছে ক্যাকটাস ব্যান্ডের এই গানটা। ভালো থেকো, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়, আজকের মতো টাটা। আর এতক্ষণ যুগবাণীর সুপ্রভাতে অনুষ্ঠানে তোমার সঙ্গে ছিলাম আমি মৌলি, আর আজকের অনুষ্ঠান কেমন লাগলো সেটা জানাতে তুমি কিন্তু আমাদের যে অনুষ্ঠানে পোস্ট হয় সেখানে কিন্তু গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতেই পারো।

শুনছিলেন ভজন সুস্মিতা গোস্বামীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে।

আইগো একদিন কর হলুদ বাটো তিন দিন করবাসি চোত পরব পুরাই গেল হে গঙ্গা জল কি হলুদ মাখামাখি কি এই

শুনছিলেন লোকগীতি আশিস গিরির কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন শুনবেন রাজধারা, উপস্থাপনায় পপি নাগ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচার পর্ব শেষ হবে আগামীকাল। এই দুই বিধানসভা আসনে ভোট নেওয়া হবে মঙ্গলবার 6ই অক্টোবর, ভোট গণনা 9 তারিখে। সব দলের প্রার্থীরাই এখন শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে বিরুলিয়ায় এক জনসভায় যোগ দেন। তিনি বলেন, নন্দীগ্রামের উন্নয়নে তার সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এবারের উপনির্বাচনে জয়লাভ করলে সেখানকার মানুষের স্বার্থ রক্ষায় আরও অনেক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। পরে তিনি দেবীপুর ও নারায়ণচকেও দুটি জনসভায় বক্তব্য রাখেন। উল্লেখ, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ সুনিশ্চিত করতে নন্দীগ্রামে 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি 700 রাজ্য পুলিশ মোতায়েন করা হচ্ছে। উত্তর চব্বিশ পরগনার বিরাটির বণিক মোড়ে এসএফআই এর সভামঞ্চ ভাঙচুর ও হামলার অভিযোগকে কেন্দ্র করে গতরাতে প্রবল উত্তেজনা সৃষ্টি হয়। এসএফআই এর অভিযোগ, ভাঙচুরের পেছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে, যদিও বিজেপি ঘটনাটিকে জনরোষ বলে অভিহিত করেছে। মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে গণতন্ত্র

নাচাও সভার আয়োজন করেছিল এসএফআই। সভা শুরুর আগেই মঞ্চ এবং টেবিল চেয়ার ভাঙা হয়, এমনকি মঞ্চ তৈরির কাজে যুক্ত কর্মীদেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সিপিআইএমের অভিযোগ, পুলিশের সামনেই হামলা চালানো হয়। ঘটনায় কয়েকজন বামকর্মী আহত হন। বিজেপির পক্ষ থেকে অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের পাল্টা দাবি, সভা থেকে দেশ বিরোধী স্লোগান দেওয়া হচ্ছিল। বীরভূমে টুলু মণ্ডলের আত্মীয় নইমুদ্দিন মণ্ডল ও তার ভাই মনিরুদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। মোহাম্মদ বাজারের সোতসার এলাকায় নইমুদ্দিনের বাড়িতে সকাল থেকেই গতকাল পুলিশ তল্লাশি চালায়। দুই ভাইকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। ধৃতদের আজ সিউড়ি এসিজেএম আদালতে তোলা হবে। পুজোর আগে নতুন শিল্পনীতি প্রকাশ করার ক্ষেত্রে আরও এক ধাপ অগ্রসর হল রাজ্য সরকার। নবানে বৃহস্পতিবার মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে শিল্পনীতির চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়। আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে তা পেশ করা হবে। তার আগে মুখ্যসচিব মনোজ আগরওয়াল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে খসড়াটি পেশ করবেন। তার অনুমোদন পাওয়া গেলে মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে ওই খসড়া প্রস্তাব। রাজ্য সরকার পুজোর আগে সব শ্রেণীর রেশন গ্রাহকদের জন্য বিশেষ খাদ্য প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা করেছে। এই প্রথম জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের পাশাপাশি রাজ্য প্রকল্পের আওতাধীন রেশন গ্রাহকরাও এই সুবিধে পাবেন। পরিবার পিছু 1 কেজি করে চিনি, ময়দা এবং 250 গ্রাম সুজি দেওয়া হবে। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া গতকাল বনগায় রেশনিং ব্যবস্থার মাধ্যমে পুজো প্যাকেজ ঘোষণা করেন। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে 2 ক্যাটাগরির রেশন কার্ড হোল্ডারদের পুজো প্যাকেজ দেওয়া হতো। এবছর 5 শ্রেণীর কার্ড হোল্ডারদের এই সুবিধে দিচ্ছে সরকার। রাজ্য কলকাতা পুলিশের কর্মীদের রেশন ভাতা বাড়ল। এতদিন মাসে 1,500 টাকা পেতেন পুলিশকর্মীরা, এবার থেকে তারা মাসে 2,000 টাকা করে ভাতা পাবেন। 1 অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তারানগর টেকার ঘাটে পানিপুকুর নদীর পাড়ে প্রায় 160 ফুট নদী বাঁধে ধস নামায় আতঙ্ক ছড়িয়েছে। গতরাতে বাঁধের একাংশ ধসে পড়তেই প্লাবনের আশঙ্কায় রাত জেগে বাঁধ পাহারা দেন গ্রামবাসীরা। দীর্ঘদিন সংস্কারের দাবি জানিয়েও কাজ না হওয়ায় সেচ দপ্তরের আধিকারিকদের ঘিরে তারা বিক্ষোভ দেখান। বিজেপির মণ্ডল 1 নম্বর সভাপতি উত্তম জানার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানার অন্তর্গত তারাবাড়ি এলাকায় গরু চোর সন্দেহে গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় 1 যুবকের মৃত্যু হয়েছে। আরও 1 যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি গাড়িতে করে কয়েকজন যুবক তারাবাড়ি এলাকায় গিয়েছিলেন। তাদের গরু চুরির উদ্দেশ্য ছিল সন্দেহ করেন স্থানীয় বাসিন্দারা। এরপর তাদের ধাওয়া করে 2 যুবককে ধরে ফেলা হয়। তাদের ওপর চড়া হয়ে মারধর শুরু করা হয় বলে অভিযোগ। গণপিটুনিতে গুরুতর আহত হন দুজনেই, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। অন্যজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গতকাল ভোর রাতে টহলদারির সময় অবৈধভাবে পরিবহন করা 24টি গরু উদ্ধার করেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার পুলিশ। গবাদি পশু বহনকারী 2টি গাড়িও আটক করা হয়েছে। এশিয়ান গেমসে মেয়েদের দলগত রিকার্ভ ইভেন্টে ভারতের মহিলা দল সোনা জিতেছে। দলের অন্যতম সদস্য কলকাতার মেয়ে অঙ্কিতা ভগত। গতকাল প্রতিযোগিতার ত্রয়োদশ দিনে অঙ্কিতা, কীর্তি শর্মা ও কুমকুম মহতকে নিয়ে গঠিত ভারতের মহিলা দল দক্ষিণ কোরিয়াকে ফাইনালে হারিয়ে সোনা জেতে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ভারত ও ব্রাজিল ফিফা প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধে 7:30। এই ম্যাচকে ঘিরে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর বেলা 12:30।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুনবেন মট্ট তালে তবলা, শিল্পী সৌমেন নন্দী, হারমোনিয়ামে হিরণময় মিত্র।

এতক্ষণ শুনলেন মট্টতালে তবলা শিল্পী সৌমেন নন্দী, হারমোনিয়ামে সঙ্গত করেছেন হিরণময় মিত্র। শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচারতরঙ্গে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, 297.6 মিটার, 1008 কিলোহার্টজ, মিডিয়াম ওয়েভ। এখন শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান, পিকু ছবি দেখে অনুপম রায়ের।

0: ছবি থেকে শুনলে অনুপম রায়ের গাওয়া দুটি গান, হিন্দি ছবির গান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা সঞ্চিত প্রচার তরঙ্গ অনুষ্ঠান শুনছেন। একটু পরেই খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছে

তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। নিউ চণ্ডীগড়ে ভারত তৃতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য 352 রানের লক্ষ্য রেখেছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভারত ব্রাজিল মুখোমুখি। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল আইএফএসএল ফুটবল সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। এশিয়ান গেমসে 21টি সোনা, 27টি রূপো ও 37টি ব্রোঞ্জ জিতে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। আজ 5টি সোনা, 2টি রূপো ও 2টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা। বর্তমানে মোট 85টি পদক রয়েছে ভারতের ঝুলিতে। মালয়েশিয়াকে 5-1 গোলে হারিয়ে সোনা জিতেছে ভারতের পুরুষ হকি দল। 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে সরাসরি জায়গা করে নিলেন তারা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে উত্তর কোরিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন চংসং হানকে 11-7 ব্যবধানে হারিয়ে পুরুষদের 57 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন ভারতীয় কুস্তিগির আমন সেহরাওয়াত। কুস্তিতে মহিলাদের 53 কেজি ফ্রি স্টাইলে ভারতের অন্তিম পাঙ্ঘাল রূপো পেয়েছেন। জাপানের প্রতিদ্বন্দ্বীর কাছে 5-1 ব্যবধানে পরাজিত হন তিনি। পুরুষদের 97 কেজি ফ্রি স্টাইল কুস্তিতে মঙ্গোলিয়ার গানখুয়াক গানবাতারকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন দীপক পুনিয়া। সুজিত কালকাল এবং আমনের স্বর্ণপদকের পর ফ্রি স্টাইল কুস্তিতে এটি ভারতের তৃতীয় পদক। পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে ভারত পাকিস্তানকে হারিয়ে সোনা জিতেছে। গল্ফ ও তীরন্দাজিতে আজ আরও 2টি সোনা জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা। গল্ফে প্রথম ভারতীয় মহিলা হিসেবে সোনা জিতেছেন প্রণবী আর্ষ। তীরন্দাজিতে সোনা পেয়েছেন কুমকুম মোহাদ। তীরন্দাজিতে ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে ভারতের নীরজ চৌহান স্বদেশীয় ধীরাজ বোম্বাদেওয়ারাকে 6-4 হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। মালয়েশিয়াকে 5-1 গোলে হারিয়ে ভারত টানা দ্বিতীয়বার এশিয়ান গেমসে পুরুষদের হকিতে স্বর্ণপদক জয়ের নজির গড়েছে। একই সঙ্গে 2028 সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলারও যোগ্যতা অর্জন করেছে ভারতীয় দল। জাপানের কাকামিগাহারায় আজ ফাইনাল ম্যাচে 11 মিনিটে অধিনায়ক হরমনপ্রীত ভারতীয় দলকে এগিয়ে দেন। 14 মিনিটে মালয়েশিয়ার শেলো সিলভেরিয়াস ম্যাচে সমতা ফেরান। 23 মিনিটে ভারতের হয়ে ব্যবধান বাড়ান যুবরাজ সিং। 42 মিনিটে তৃতীয় গোল করেন হার্দিক সিং। 54 মিনিটে শিলায়ন লাকরা এবং 57 মিনিটে অধিনায়ক হরমনপ্রীত ফের গোল করেন। গতকালই ভারতীয় মহিলা হকি দল চীনকে 1-0 গোলে হারিয়ে সোনা জিতেছিল। ভারত এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে স্বর্ণপদক জিতেছে। জাপানের নিশিনের করগি স্পোর্টস পার্কে আজ ফাইনালে ভারত পাকিস্তানকে 19 রানে হারিয়ে টানা 2বার এশিয়াতে সোনা জয়ের কৃতিত্ব অর্জন করল। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 211 রান তুলে অভিষেক শর্মা 61, তিলক বর্মা 51 রান করেন। পাকিস্তানের হয়ে আরাফাত মিনহাস এবং আহমেদ দানিয়াল 2টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান 20 ওভারে 6 উইকেট হারিয়ে 192 রানের বেশি তুলতে পারেনি। এশিয়ান গেমসে পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, এই জয় প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের ও আনন্দের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, দেশের জন্য এ এক আনন্দের মুহূর্ত। নিউ চণ্ডীগড়ে পিসিএ নিউ ক্রিকেট স্টেডিয়ামে আজ তৃতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য 352 রানের লক্ষ্য রেখেছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করে 50 ওভারে 7 উইকেট হারিয়ে 351 রান তুলে কে এল রাহুল 129 রানে অপরাজিত থাকেন। রোহিত শর্মা 92 এবং ঋতুরাজ গায়কোয়াড় 57 রান করেন। ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবর পর্যন্ত 17 ওভারে 1 উইকেট হারিয়ে 124 রান করেছে। 3 ম্যাচের সিরিজের প্রথম 2টি ম্যাচ জিতে ভারত ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভারত ব্রাজিলের মুখোমুখি হয়েছে। প্রথমবার 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং ভারতের মধ্যে ফুটবল ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। ব্রাজিলের অধিনায়ক মার্কুইনহাস, ভিনিসিয়াস জুনিয়র, এনরিকে এস্টোবাও মাঠে নামার সঙ্গে সঙ্গে যুব ভারতীর গ্যালারিতে ব্যাপক উল্লাস দেখা যায়। একটু আগের পাওয়া খবর অনুযায়ী ব্রাজিল 1-0 গোলে এগিয়ে রয়েছে। 28 মিনিটে গোল করেছেন উইলিয়ান। মোহনবাগান সুপার জায়েন্ট আগামীকাল 126তম আইএফএসএল ফুটবলের প্রথম সেমিফাইনালে পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। সোমবার অন্য সেমিফাইনালে ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলবে। 2টি সেমিফাইনালই হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। শেষ করার আগে খেলার খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। এশিয়ান গেমসে ভারত আজ পুরুষদের ক্রিকেট, কুস্তি, গল্ফ ও তীরন্দাজিতে স্বর্ণপদক জয় করেছে। 21টি সোনা, 27টি রূপো সহ 85টি পদক জিতে ভারত পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। নিউ চণ্ডীগড়ে ভারত তৃতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য 352 রানের লক্ষ্য রেখেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভারত ব্রাজিলের মুখোমুখি হয়েছে। খেলার খবর এ পর্যন্তই। পরের খবর রাত 10টায়।

এতক্ষণ শুনছিলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবরে, গীতাঞ্জল পরে আজকের রাত্রের আবহাওয়ার খবর। আগামী ২৪ ঘন্টার জন্য বলা হচ্ছে যে অংশত মেঘলা আকাশ, সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকতে পারে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে সামান্য কম। সর্বনিম্ন ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিল ৯৫%, সর্বনিম্ন ৬৩%। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়নি। সমুদ্র ও নদীতে যারা মাছ ধরতে যান তাদের জন্য বিশেষ কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর। এখন জানিয়ে দিই আগামীকালের গীতাঞ্জলি ও সঞ্চয়িতার প্রচার তরঙ্গের কিছু অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতার প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল ৬:১৫ রয়েছে সুবদ্ধ সঙ্গীত। কাল শুনবেন শরদ, শিল্পী পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়। ৬:২৫ রবীন্দ্রসঙ্গীত শোনাবেন দুর্বা সিংহ রায়চৌধুরী। ৬:৩৫ রামচরিত মানস। ৬:৪৫ ভক্তিমূলক গান শোনাবেন চুনিলাল ভট্টাচার্য। ৭:১০ ধারাবাহিক অনুষ্ঠান যুববাণীর সুপ্রভাত, উপস্থাপনায় কিংসু ঘোষ। ৮:৩০ হিন্দি ভাষা শিক্ষা অনুষ্ঠান, কাল কাহানি লেখান, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। ৯:০০ শোনাবেন প্রবীর কুমার মজুমদার। ৯:২০ বাঁশি শোনাবেন উজ্জ্বল চক্রবর্তী। ৯:৪০ রাজধারা। ১০:১৫

আধুনিক গান, 10:30 বৃন্দগান শিকার আসর, 11:00 পোস্ট বক্স 111, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান উপস্থাপনায় সায়নী চট্টোপাধ্যায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী অমলেন্দু চৌধুরী। দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 রয়েছে ভক্তিমূলক গান শিল্পী চুনিলাল ভট্টাচার্য, 5:20 উর্বশী, উপস্থাপনায় রোশন মুরারকা, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে উপস্থাপনায় তাপ্তী চট্টোপাধ্যায়, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসভায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণীর ধারাবাহিক অনুষ্ঠান। এতে থাকছে দীর্ঘ পথ চলায় তাঁর গৃহীত দূরদৃষ্টি পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার ও দেশ গঠনের জন্য নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও তার কার্যকর আলোচনা। 7:45 দর্পণ, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তী চট্টোপাধ্যায়, 11:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পর গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্বন্ধে জানিয়ে দিই। প্রথম অধিবেশন সকাল 6:00 রয়েছে শুভাশিত, কাল শুনবেন বাইবেল থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, ভাসমান বাক্সে কাঁকড়া চাষ, এনি বলবেন ডক্টর সুমন কুমার সাহু, 6:40 আপনার স্বাস্থ্য, খাবারে রাসায়নিক আজিনামোটর, এ নিয়ে বলবেন ডক্টর শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়, 6:45 প্রাত্যহিকীর উপস্থাপনায় হৈমন্তী দে ও অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত দুর্বা সিংহ রায়চৌধুরী, 8:00 বিজ্ঞান ধারাবাহিক পরমাণু জগৎ, কাল 12 পর্ব, প্রযোজনা ডক্টর মানস প্রদীম দাস, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতে শুনবেন খেয়াল ঠুংরি শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশুমহল উপস্থাপনায় হৈমন্তী দে, 10:30 গানের ফেলা উপস্থাপনায় শ্রীতমা মিত্র, 11:00 যুববাণীর 21 সাহিত্য উপস্থাপনায় আভাস দেবনাথ ও মৌলি সরকার, 12:00 সঙ্গীত শিক্ষার আসর উপস্থাপনায় কাল শুন শিখাবেন খেয়াল শিল্পী পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়, 12:15 নজরুলগীতি প্রবীর কুমার মজুমদারের কণ্ঠে, 12:30 গল্প দাদুর আসর উপস্থাপনায় শান্তম চক্রবর্তী, 1:45 সেবা সংকল্প অভিযান, 2:00 অনুরোধের আসর আধুনিক গান নিয়ে, 2:30 বাংলা নাটক বাঁশি রচনা শ্যামল সেনগুপ্ত প্রযোজনা জগন্নাথ বসু। দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 রয়েছে ক্রীড়াঙ্গন উপস্থাপনায় মিতুল সাহা, 5:30 যুবানীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে উপস্থাপনায় তৃষিত সাঁতরা, 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি রামকৃষ্ণ মুর্মু সম্প্রদায়, 6:40 যাত্রা অনুষ্ঠান ঋষি বাল্মীকি রচনা মানিক চক্রবর্তী পরিবেশনায় মুক্তধারা সিনোর, 7:30 সমীক্ষা, 8:00 সবিনয় নিবেদন নিবেদনের সুতপা চট্টোপাধ্যায়, 8:30 পত্র পাঠ রোগ বিদায়, এ নিয়ে বলবেন তরুণায় বিশ্বাস প্রযোজনা দেবর্ষী ঘোষ, 8:55 মাসের গান শিল্পী সোমকান্তি বসু গীতিকার কাজল গুপ্ত সুরকার জয়েন্দ্র সরকার, 9:00 শেখখাঙ্গন থেকে হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়ের অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন বিতোষক চক্রবর্তী, 9:30 নজরুলগীতি শোনাবেন প্রবীর কুমার মজুমদার, 9:45 দোতারাবাজি শোনাবেন উজ্জ্বল চক্রবর্তী, 10:00 রবি পাশরী অখিল ভারতীয় সঙ্গীত সভা শুনবেন খেয়াল শিল্পী হিন্দন মানে

কেন্দ্রের নিবেদন। 11টায় গজল দেবাশিস অধিকারীর কণ্ঠে, 11:10 বাংলা ছায়াছবি আধুনিক গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি ও সঞ্চিত প্রচারতরণের আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চিত প্রচারতরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:07 হয়ে 40 সেকেন্ড। জয় হিন্দ।